0: হেরি হর দেখাক আর মানুষ এক উপগারে লাগক এ ভাবিকে গাছ বিরিজ লাগাওয়া যোজনা সামাজিক বন সৃজন যোজনা দ্বারা যে কিংবা বিরিজ রোপণ দিন মানাও এক ছাঁকায় গাঁও দেহাতে লোককে বিন পয়সায় ছোট ছোট পোহা গাছ লাগাও এক ব্যবস্থা করাল গেলায়। এটা জানল কথা যে গাঁওয়ের লোক বেশি গরিব হাত কোন নিয়ার দিন কাটত শতইখন পয়সা কৌড়িক টান রহেন টাকা অর্জেক দশর কোনো জ নেখেন কাকরো ধন দৌলতে রূপ মহান আহেন তো কিছু গহনা গুড়িয়া গরু ডাঙ্গর আর এক আধ কিতা জমি যেগিলা অখর ভিড় সাঁকটে কাম দেন গাঁওয়ের সবে লোক কোননি কোনো কামে লাগি রহত উগাক ডুবালে কাম করত তবে সাইঝে চুলা জরেন কিছু লগেক তো লুটি আনা কুটিখানা দাসা রহেন ঘর দুয়ারে করো ঠিক ঠেকান নি রহেন বেরসা পানি ঝঁকরিকে কাদা হেই যান ধসিও গিরেন সেই মহান যেসে মানুষ এক রহেক তেহেন কোনো বেজুত না হোক তাকর খাতির গাঁওকে সুন্দরতা জাগা সরকারে ইন্দিরা আবাস পরিযোজনা দ্বারা যে পাকা ঘর বনাওল যায় মানুষে যেসে দুই পয়সা রোজগার করে পারত সেটাক জ্বালাই পেতি গাঁওয়ে লোককে একশো দিন কাম দেয়েক জহর রোজগার পরিযোজনা করাল যায় গাঁওয়ের সুন্দরতা বাড়াওয়েক আর উন্নতি জ্বালাই ডহর বাট সুন্দর সুগড় রাখা জরুরি হেকে বেরসা পানি গাঁও দেহাতে গলি কোচাই কাদা ফুটি যায় চলেলাই বেজায় ভজকট হে গাঁওয়েকর রাস্তা গিলা যেসে পাকা করাল যায় তা করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পরিযোজনা বনাওয়াল গেল আহেক কারণ এক গাঁওলে দশর গাঁও যায়েক বা আনাগোনাক সুবিধা নি রহলে ওহে গাঁও বিকশিত হেইনি পারে লোক সুন্দর নি কথে গাঁওয়ের সুন্দরতা বাড়াবে সবলে বেশি বাধক হেলে অশিচ্ছা সবলে বেশি মুরুখ মানুষ গাঁওয়েই আহাত মুরুখ রহাটা সামাজিক সারাপ হেকে গাঁওয়ে বিদ্যা বুদ্ধিক লোক নি রহলে উ গাঁওয়ের মান ভরম নি রহে গাঁওটা নামি আর কামি রূপে নি গণায় মোটামুটিভাবে পেতি গাঁওয়ে একটা স্কুল স্থাপনা করা চাই এটাকে মানিকগুণ দেখিও তো ঝাড়খণ্ড রাইজে লগভগ 7,255 গাঁওয়ে এখনো তড়িক প্রাইমারি স্কুল কর সুবিধা নেখে সবে গাঁও টোলা মহল্লা মহান একটা স্কুল হে যাহা ছলে 14 বছরে সবে ছোয়া গিলায় প্রাথমিক শিক্ষা উলুসে পাবত এহে ধেই লেইকে সরকারে ঝাড়খণ্ড শিক্ষা অভিযান চালাউলে আহে গাঁওয়ে এখনো দেখাল যায় বেজায় লগে রোগ রোগে দুঃখে গিরলে অঝা দেবনা ডান ভূত ঝাড় ফুঁকে উপরে বিশ্বাস করি চলহত ই রোগ গিলায় কাঠে ঘুন ঢুকত নিয়ারে ঢুকলে যাহে আর গাঁওকে জ্বর জ্বর করি দেহে গাঁওয়ে বস কৈতাক সুন্দর সুঘর দশা দিনে দিনে ফকুয়ায় যাহে কিছু লগে জানি বুঝিকেও চিকিৎসা মরম বুঝেনি পারহত অঞ্জান হেহত অকালে জিউ গুচাওত আসত বড়ি করেনি খজহত এসব কারণে সঠিক রূপে চিকিৎসা ব্যবস্থা করাল গেলায় গাঁয়ে গাঁয়ে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনা করি কহুন মুফত আসত বড়ি দেওয়াল যায় গাঁয়ে যাহা তাহা মানুষ আনগা করত বাঁধ ভুলত আর আবজৌ ডিঙ্গাওত जाकर महान गांव घिसट फुहर हे जाए वातावरण दूषियाय जाए नाना निगित रोग बिरोग सिर्जन हे एहे जागरूकता अनेक तेहे सरकार बाटले स्वच्छ भारत अभियान चलावल जाहे जैसे गांव घरे सुंदरता देखा घर घर शौचालय बनाय देवे योजना बनल आहे गांव देहाते मानुषे नीत नीत जे देरीप टाक खुबे बेशी दरकार है सेटा हेले पानी पानी बिनु कोनो जीव बाचे नी पारत इटा सभे कर जानल कथा हेके ऐसे तो नहान दोने बा समय समय चाष बसे जलाय बांध कुआ डाड़ी पोखरे आश्रे करा जरूरी हेके जे जे गावे ई सब गिला कमी आहे से गावे पंचायत द्वारा जे खनावे व्यवस्था कराल जाए परा है साफा सुथरा शुद्ध पानी पिए जैसे गांव घरे पेती लगे पावो ताकल लाए चापा कले व्यवस्था बा पानी टंकी व्यवस्था कराल जाए गावे सुंदरता बढ़ावे और उन्नति जलाए डोहर बाट सुघर रखा जरूरी है बेरसा पानी गांव देहाते गोली कोचा कादा फूटी जाए तो हमरा कहे परियो जे गावे जन्मी के बाड़ियो फसल उपजाई के खाई के भोगायो छाती उड़नाई के चलियो घर दुआर बनाई के बसागत करियो एक दशरे दुख दुखुआ से पास हियो से गावे गाच बिरिज लगावे चिकित्सक जलाए सब हेल्थ सेंटर खोला निरक्षरता घुचावे तेहे स्कूल स्थापना करा साफ सुथरा पानी पिए और चाषबासे तेहे पटाने व्यवस्था करा प्रतिटा नागरिक दायभार और कर्तव्य हेके तबे गावे रूप रंग हेरियर देखाते अकाले दर नीरते सूद पानी बासाते टान नीहते कहाल गेल आहे देहाते हवा और डाक्तरे दवा जन्म भूई के माई भूई कहाल जाए गांवले बाहेर दूरा देशे केवे रोलो भूले नी पार्थिक सेलाय कहत गांव माय समान गांव जेतना हरियर हरियाली आर सुंदर तेतना चेड़ई चुनगुनी चहर बहर गांव सुंदर तो देश सुंदर फूल मोह मोह तो गांव लहल
1: कुरमाली में वार्ता सुन ली गांव में सुंदरीकरण कर बारे बतात रहे बिजराज महतो
2: तो भाई बहन मन चलो आगे गीत गोविंद हूँ एक चाहिए तो चलो एगो नागपुरी लोकगीत बशीर अंसारी और संगी मनकर गावल सुनी ला